0: শ প্রণাম পাইকুন
1: সর্বতিং পাগলারান জাবি কারাতন না কারা মান দুরাহার যা
0: ইংকান ধাদুস প্রাচান কারা আপনি শিক্ষান শ্রী মাখা প্রভু খান সঠিক আঙাবাকান চাংকুং চবু সীমার দাগা ব্যবস্থা মস্তা গাছিং আসমন বাং ভারঙ্গান সচা সুমরত গিয়ে খাদিয়া সুরিয়া কুমার
1: ওয়াক ওয়ান তস্ত্রাকিং কাছি নান সাজাতি
0: সাবকি পুন ভারত তেনি ইনখান হেমা পামান পাতি শ্রোতি মন্দা কান্তু রাখিং ইয়াতু
1: রাতেন ওগ্রা সেনা সামি কুকা কিয়নুক ইন ওয়াক্তু আকায় প্রাপকা না মাংসা ngantika mengkap